শুনছেন এনএসকে ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে এফএম তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

টোকিও থেকে প্রচারিত এনএইচ কেবল জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব 15ই অক্টোবর বৃহস্পতিবার, জাপান সময় রাত 12টার খবর, বাংলাদেশ সময় বুধবার রাত 9টা আর ভারতের সময় রাত 8:30। উপস্থাপনায় মঞ্জুরুল হক এবং আমি শ্রাবণী মুখার্জি। রাশিয়ার নিরাপত্তা কর্তৃপক্ষ বলছে, গুপ্তচর বৃত্তির সন্দেহে তারা একজন জাপানি সাংবাদিককে আটক করেছে। ফেডারেল সিকিউরিটি সার্ভিস বা FSB মঙ্গলবার ঘোষণা করেছে যে দূরপ্রাচ্যের শাখালিন অঞ্চল থেকে দ্য হোক্কাইদো শিম্বুন প্রেসের ইউচনো শাখালিনস্ক ব্যুরোর একজন সংবাদদাতাকে তারা আটক করেছে। FSB ওই ব্যক্তির বিরুদ্ধে জাপানের একটি গোয়েন্দা সংস্থার নির্দেশে রাশিয়ার প্রতিরক্ষা সক্ষমতা সম্পর্কিত তথ্য সংগ্রহের অভিযোগ এনেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, রাশিয়া ছাড়ার ঠিক আগে তাকে আটক করে তাৎক্ষণিকভাবে মস্কোতে পাঠিয়ে দেওয়া হয়। রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন FSB কর্মকর্তারা সেই সাংবাদিককে আটক করছে এমন একটি ভিডিও সম্প্রচার করার পাশাপাশি নাম প্রকাশ না করা এক ব্যক্তির সাক্ষাৎকারও প্রচার করেছে, যাকে তারা FSB কর্মকর্তা বলে উল্লেখ করে। সাক্ষাৎকারের সময় ওই ব্যক্তি দাবি করেন যে রুশ নিয়ন্ত্রিত ও জাপানের দাবি করা 4টি দ্বীপসহ অন্যান্য দ্বীপের বাসিন্দাদের কাছ থেকে সেই সাংবাদিক ইউক্রেনে হামলা করার জন্য যাদের সংগঠিত করা হয়েছিল এবং যারা স্বেচ্ছায় যোগ দিয়েছিলেন তাদের সম্পর্কে তথ্য সংগ্রহ করেছিলেন। ওই ব্যক্তি আরও বলেন যে এই তথ্য সংশ্লিষ্ট জাপানি কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা করেছিলেন সেই সাংবাদিক। জাপানে এই 4টি দ্বীপকে উত্তর ভূখণ্ড হিসেবে অভিহিত করা হয়। জাপান সরকার দাবি করে যে এই দ্বীপগুলো জাপানি ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ। তাদের মতে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দ্বীপগুলো অবৈধভাবে দখল করা হয়েছিল। টেলিভিশন স্টেশনটি আরও সম্প্রচার করেছে যে মস্কোর একটি আদালত ওই সাংবাদিককে 1 মাস 29 দিনের জন্য আটক রাখার সিদ্ধান্ত নিয়েছে। তাকে 12ই ডিসেম্বর পর্যন্ত আটক রাখা হবে বলে রাশিয়ার ইন্টারফ্যাক্স সংবাদ সংস্থা জানিয়েছে। জাপান সরকার কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে দ্রুত তথ্য সরবরাহ করা এবং ন্যায্য ও নিরপেক্ষ পদ্ধতি অনুসরণ করার জন্য মস্কোর প্রতি আহ্বান জানাচ্ছে। রাশিয়ার দূরপ্রাচ্যের শাখালিন সরকার জানিয়েছে যে চীনা ব্যবসায়ী ও অন্যান্যদের একটি প্রতিনিধি দল এতোরোফু দ্বীপ ভ্রমণ করেছে। এই দ্বীপটি হল জাপানে সম্মিলিতভাবে উত্তর ভূখণ্ড হিসেবে পরিচিত 4টি দ্বীপের অন্যতম। রাশিয়া এই 4টি দ্বীপ নিয়ন্ত্রণ করে, জাপান দ্বীপগুলোর মালিকানা দাবি করে। জাপান সরকার বলছে দ্বীপগুলো জাপানি ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ। তাদের মতে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দ্বীপগুলো অবৈধভাবে দখল করে নেওয়া হয়। শাখালিন সরকার মঙ্গলবার ঘোষণা করেছে যে প্রতিনিধি দলটিতে উত্তর পূর্ব চীনের হেইলং জিয়াং প্রদেশের প্রশাসনিক কর্মকর্তা ও ব্যবসায়ীরা ছিলেন। শাখালিনের গভর্নরের অনুরোধের ভিত্তিতে দলটি সফর করে জানিয়ে প্রতিবেদনে আরও উল্লেখ করা হয় যে রাশিয়া ও চীনের মধ্যে একটি যৌথ প্রকল্পের সম্ভাব্যতা যাচাই করাই ছিল এর উদ্দেশ্য। শাখালিন সরকার জানিয়েছে যে চীনা প্রতিনিধি দলটি সামুদ্রিক আর্চিন ও সমুদ্র শশা চাষে আগ্রহ দেখিয়েছে এবং পর্যটন অবকাঠামো উন্নয়নের জন্য সম্ভাব্য স্থানগুলো পরিদর্শন করেছে। মঙ্গলবার গভীর রাতে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে রাশিয়া ও চীনের সঙ্গে যোগাযোগ করেছে। মন্ত্রণালয় জানিয়েছে এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নিতে তারা উভয় দেশের প্রতি জোরালোভাবে আহ্বান জানায়। মন্ত্রণালয় আরও বলেছে, রাশিয়ার এই পদক্ষেপ যে জাপানের অবস্থানের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ সেটা তারা পরিষ্কারভাবে রাশিয়া ও চীন উভয় পক্ষকেই জানিয়েছে। উত্তর ভূখণ্ড জাপানের ভূখণ্ডের একটি অবিচ্ছেদ্য অংশ বলে জাপান সরকার তাদের অবস্থান বজায় রেখে চলেছে।

0: খবর প্রচারিত হচ্ছে এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে। এই বছরের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী নভি পিল্লাই আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসির ভূমিকার গুরুত্ব পুনর্ব্যক্ত করেছেন এবং প্রতিষ্ঠানটির উপর চাপ বাড়ানোর জন্য যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছেন। মঙ্গলবার হেগে তিনি এনএইচকে কে একটি সাক্ষাৎকার দেন। আইসিসির সাবেক বিচারক পিল্লাই বলেছেন যে পুরস্কার বিজয়ী হবেন বলে তিনি প্রত্যাশা না করলেও কারণগুলো তার কাছে যুক্তিসঙ্গত মনে হচ্ছে। তিনি বলেন, এই মুহূর্তে বিশ্বজুড়ে আন্তর্জাতিক ন্যায় বিচারের খুবই প্রয়োজন। অনেক সংঘাত চলছে, আমাদের প্রতিষ্ঠানগুলো আক্রমণের মুখে পড়ছে এবং কোন প্রতিষ্ঠানের বদলে বরং একজন ব্যক্তিকে এই পুরস্কার প্রদানের সিদ্ধান্ত তারা নিয়েছে। তাই যে কারণগুলো তারা দেখিয়েছে তাতে আমি খুশি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের আইসিসির উপর আরোপিত নিষেধাজ্ঞাকে তিনি বেআইনি ও অগ্রহণযোগ্য বলে বর্ণনা করেছেন। তিনি আরো বলেন যে এটি সত্যি দুঃখজনক, কারণ বিশ্বের মানুষ ন্যায় বিচার চাইছে। পিল্লাই জোর দিয়ে বলেছেন যে যুদ্ধকালীন সময়ে আইসিসির মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলি হচ্ছে একমাত্র ভরসা। তিনি বলেন, দুর্ভাগ্যবশত এই পৃথিবীটা নিখুঁত নয়। ছোট ছোট পদক্ষেপ আমরা নিয়ে থাকি, কখনো কখনো পিছিয়েও যাই, আর আমরা যেন পুরোপুরি পিছিয়ে না যাই কে তা যত্নের সাথে নিশ্চিত করছে? আমাদের নাগরিক সমাজ। আমরা সবাই আমাদের সন্তানদের জন্য একটি উন্নততর পৃথিবী চাই। বিচারক জাপানের বিষয়টিও উল্লেখ করেন এবং হিরোশিমা ও নাগাসাকির পারমাণবিক বোমা হামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন যে দেশটি এমন এক অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছে যাকে তিনি নিকৃষ্টতম অপরাধ হিসেবে অভিহিত করেন। পিল্লাই আশা প্রকাশ করেছেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আন্তর্জাতিক ব্যবস্থা রক্ষা করায় জাপান তার ভূমিকা পালন অব্যাহত রাখবে। সৌদি আরব জানিয়েছে যে প্রতিবেশী দেশ ইয়েমেনে সরকার বিরোধী হুতি বাহিনীর সঙ্গে পাল্টাপাল্টি হামলা তীব্রতর হয়ে আসা অবস্থায় রাষ্ট্রীয় মালিকানাধীন তেল কোম্পানি সৌদি আরামকোর একটি প্রশাসনিক ভবনে হামলা চালানো হয়েছে। সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয় বুধবার জানায় যে মঙ্গলবারের হামলায় পূর্বাঞ্চলীয় দারহানে অবস্থিত সৌদি আরামকোর সদর দপ্তরের ভবনটিতে সীমিত আকারের অগ্নিকাণ্ড ঘটে। মন্ত্রণালয় আরো জানায় সেই ঘটনায় কোনো হতাহত হয়নি। সৌদি আরবের রাষ্ট্র পরিচালিত সংবাদ সংস্থা জানিয়েছে যে সৌদি নেতৃত্বাধীন জোটের বাহিনী দারহান একটি হুতি ক্ষেপণাস্ত্র প্রতিহত করায় ক্ষেপণাস্ত্রের টুকরো একটি আবাসিক এলাকায় এসে পড়ে। সংবাদ মাধ্যম আরো বলেছে জোটের বাহিনী রিয়াদেও ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। দুই পক্ষের মধ্যে শত্রুতা সম্প্রতি তীব্রতর হয়ে উঠছে। সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে চলতি মাসে চালানো ধারাবাহিক কয়েকটি হামলায় 14 জন নিহত এবং 300 জনের বেশি আহত হয়েছেন। এদিকে হুতিরা মঙ্গলবার রাতে দাবি করেছে যে বিগত 24 ঘন্টায় সৌদি যুদ্ধ বিমান ও ক্ষেপণাস্ত্র ইয়েমেনের রাজধানী সানা সহ অন্যান্য স্থানে 104 বার হামলা চালিয়েছে। রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দর এবং সৌদি আরামকোর স্থাপনাগুলোতে হামলা চালানোর হুমকি দিয়ে তারা প্রতিশোধ গ্রহণ করা নিয়ে সতর্ক করে দিয়েছে। উভয় পক্ষ কঠোর অবস্থান ধরে রাখায় যুদ্ধ আরো ছড়িয়ে পড়া নিয়ে উদ্বেগ বৃদ্ধি পাচ্ছে।
1: এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর এখানেই শেষ হলো। এরপর রয়েছে সহজে জাপানি ভাষা।

0: কোনিচুয়া, এনএচকে ওয়ার্ল্ড জাপান থেকে প্রচারিত সহজে জাপানি ভাষা অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তনুশ্রী বিশ্বাস।
1: আর আমি হিরক খান। আসুন একসঙ্গে ঘুরে আসি জাপানি শেখার আনন্দময় ভুবন থেকে।
0: আজ 33তম পাঠে আমরা শিখব কোনো কিছুর জন্য কতটা সময় লাগবে তা জাপানিতে জিজ্ঞেস করার উপায়।
1: কাইতো আর তার বন্ধু মা এসে পৌঁছেছে মিয়ে জেলায় অবস্থিত নিনজা মিউজিয়ামে। শুরিকেন ছুড়ে মারার অভিজ্ঞতা লাভের জন্য তারা লাইনে দাঁড়ালো। শুরিকেন হলো নিনজাদের ব্যবহৃত ক্ষুদ্র একটি অস্ত্র। সাধারণত এটি ইস্পাতের ধারালো ফলাযুক্ত তারকাকৃতির ছুরির মতো হয়ে থাকে।
0: সবার আগে চলুন শুনি 33তম পাঠের স্কিট।
2: দোনো কুরাই মাচমাসু কা?
3: 15 分くらいです。
2: わかりました。
4: すごい、本物の手裏剣だ。
3: あの的に投げてください。
4: えい。ああ、落ちちゃった。
0: এবার সংলাপগুলোর অর্থ জানা যাক।
1: মাইক সেখানে কর্মীর কাছে জানতে চাইল লাইন ধরে শুরিকেন ছুড়ে মারার আগে কতক্ষণ অপেক্ষা করতে হবে।
2: দোনোকুরাই মাচমাসু কা?
0: কতক্ষণ অপেক্ষা করতে হবে?
1: কর্মী উত্তর দিলেন
3: 15 ফুন কুরাই দেস,
0: 15 মিনিটের মতো।
1: মাইক বলে
2: ওয়াকারিমাস্তা,
0: ঠিক আছে।
1: অপেক্ষার পর তাদের পালা এলো। প্রথমবারের মতো হাতের নাগালে শুরিকেন পেয়ে শিহরিত কাইতো।
4: সুগোই, হোম্মোনো নো শুরিকেন দা।
0: দারুন, এ তো দেখছি সত্যিকারের শুরিকেন।
1: কি করতে হবে তা দুজনকে বুঝিয়ে দিয়ে কর্মী বললেন,
3: আনামাতোনি নাগেতে কুদাসাই,
0: ওই টার্গেট বা লক্ষ্য বরাবর ছুড়ে মারুন।
1: মাইক তার শুরিকেন ছুড়ল।
4: এই
0: এই ছুড়ে দিলাম। পড়ে গেল।
1: কয়েক মিটার দূরে থাকা লক্ষ্য ভেদ করে শুরিকেন মারতে পারা মাইকের প্রত্যাশার চেয়েও কঠিন ছিল। তার ছুড়ে মারা শুরিকেন লক্ষ্যে পৌঁছতে পারেনি, মাটিতে পড়ে গেছে।
0: আজকের মূল বাক্য হল কতক্ষণ অপেক্ষা করতে হয় বা হবে।
2: দোনোকুরাই মাচমাসু কা?
0: এই কথাটি দিয়ে জিজ্ঞেস করতে পারবেন কোনো কাজ করতে গিয়ে কতক্ষণ অপেক্ষা করতে হতে পারে। বাক্যটির অর্থ খেয়াল করুন।
5: দোনোকুরাই,
0: এই প্রশ্নবাচক কথাটির মানে হল কতক্ষণ বা কতটা সময়। আর
5: মাচমাসু কা
0: কথাটির মধ্যে আছে অপেক্ষা করা বা
5: মাচু,
0: ক্রিয়াপদের মাস রূপ
5: মাচিমাস,
0: এবং তারপরে আছে পার্টিকেল কা, যেটি বাক্যের শেষে জুড়ে দিলে বাক্যটি প্রশ্ন হয়ে যায়। তাহলে পুরো কথাটির আক্ষরিক অর্থ কতক্ষণ অপেক্ষা করব, তবে এই স্কিটের প্রেক্ষিত অনুযায়ী বলতে পারি কতক্ষণ অপেক্ষা করতে হবে বা কতক্ষণ লাগবে। আজকের পয়েন্ট হল কতক্ষণ লাগবে তা জিজ্ঞেস করা। এক্ষেত্রে ব্যবহার করুন প্রশ্নবাচক শব্দ
5: দোনোকুরাই,
0: যার অর্থ কতটা সময়, দূরত্ব বা পরিমাণ।
1: কাজেই কতটা সময় অপেক্ষা করতে হবে জানতে চাইলে অপেক্ষা করা অর্থাৎ মাতসু ক্রিয়াপদ ব্যবহার করে বলতে হবে দোনোকুরাই মাচিমাসু কা। বন্ধুরা এবার শুনে শুনে বলুন।
5: মাচিমাসু কা? দোনোকুরাই মাচিমাসু কা?
0: এবার অপেক্ষা নিয়ে একটি নমুনা সংলাপ। এক ব্যক্তি ট্যাক্সিতে করে এয়ারপোর্ট যাচ্ছেন। রাস্তায় ভীষণ জ্যাম। তিনি চালককে জিজ্ঞেস করলেন,
6: সুমিমাসে, আতো দোনোকুরাই কাকারিমাসু কা? 20 ফুন কুরাই দেস।
0: অর্থটাও জেনে নিই এবার।
6: সুমিমাসে, আতো দোনোকুরাই কাকারিমাসু কা?
1: মাফ করবেন, আরো কতটা সময় লাগবে?
5: সুমিমাসেন,
0: এর অর্থ তো আমরা আগেই জেনেছি, দৃষ্টি আকর্ষণের জন্য এটি বলা হয়। এরপর
5: আত
0: মানে হল আরো, এযাবৎ পেরিয়ে আসা পথ বা সময় বাদে অনাগত রাস্তা বা সময়।
5: কাকারিমাস
0: মানে হল লাগবে। মূল ক্রিয়া
5: কাকারু
0: কথাটির অর্থ সময় বা খরচ লাগা, এবং তারই মাস রূপ এখানে ব্যবহার করা হয়েছে।
6: 20 ফুন কুরাই দেস,
1: প্রায় 20 মিনিটের মতো।
5: 20 ফুন
0: অর্থ 20 মিনিট, আর
5: くらい
0: মানে হচ্ছে প্রায় বা এর মতো
1: বন্ধুরা শুনে শুনে বলুন
5: どのくらいかかりますか?あとどのくらいかかりますか?
0: এবার ভিন্ন এক দৃশ্যে চলে যাই মনে করুন আপনি কারো কাছে জানতে চেয়েছেন মিউজিয়ামে বাসে যেতে কতক্ষণ লাগবে আর আপনাকে বলা হলো সেখানে হেঁটেই যাওয়া যায় এবার জিজ্ঞেস করুন কতক্ষণ হাঁটতে হবে হাঁটা ক্রিয়াটির জাপানি
5: আরুকু
0: এবং এর মাস রূপ হলো
5: আরুকিমাস
0: তাহলে বলে ফেলুন
7: どのくらい歩きますかどのくらい歩きますか?
0: エバレアルシキパルボ。シャマイボジャノルビブニョウパイアジャムラシイボ。
1: アチケルスキテアペカルシモイチロジュゴフンクライバプライポノロミニチェルモト。タイナ?
0: ヘアアジャパニテミニチョチェ。
5: フン。
0: ジェコノシャンカルパリエティジュリディン。ジャモンパチミニチョチェ。
5: 5分
0: আর 10 মিনিট হলো
5: 10 分
0: খেয়াল করেছেন নিশ্চয়ই 10 এর সঙ্গে যুক্ত হওয়ার সময় 10 আর মিনিট দুটোরই উচ্চারণ বদলে গেছে 10 হলো
5: 10
0: আর মিনিট আলাদা থাকলে হতো
5: হুম
1: প্রতিটি কথা শুনে শুনে বলুন 5 মিনিট
5: 5 分
1: 10 মিনিট
5: 10 分
1: 15 মিনিট
5: 15 分
1: 20 মিনিট
5: 20 分
0: এবার ঘন্টা যে কোনো সংখ্যার পরে জুড়ে দিন
5: 時間
0: তাহলেই বোঝাবে তত ঘন্টা যেমন 1 ঘন্টা
5: 1 時間
0: অথবা 2 ঘন্টা
5: 2 時間
0: তবে খেয়াল রাখবেন এক্ষেত্রে কয়েকটি সংখ্যার উচ্চারণ কিছুটা বদলে যাবে এগুলো হচ্ছে 4 ঘন্টা
5: 4 時間
0: 7 ঘন্টা
5: 7 時間
0: এবং 9 ঘন্টা
5: 9時間
0: বুঝতে পেরেছেন তো তাহলে এবার বলুন তো 1 ঘন্টা 30 মিনিট
1: 1 জিকান সান জুপুন তাই না দিদি
0: হ্যাঁ ঠিকই বলেছেন কিন্তু বাংলায় যেমন আমরা দেড় আড়াই বা সাড়ে কথাগুলো বলি তেমনি জাপানিতেও
5: সান জুপুন
0: বা 30 মিনিট না বলে সংক্ষেপে বলতে পারেন
5: হ্যাঁ
0: অর্থাৎ অর্ধেক মানে হলো সাড়ে কাজেই 1 ঘন্টা 30 মিনিট অর্থাৎ 1.5 ঘন্টা বোঝাতে জাপানিতে সহজেই বলা যায়
5: 1 জিকান হ্যাঁ
0: এ পর্যায়ে আরো একবার শুনি আজকের স্কিট
2: どのくらい待ちますか
3: 15分くらいです
2: わかりました
4: すごい本物の手裏剣だ
3: あの的に投げてください
4: えい
2: ああ落ちちゃったマイクと一緒にポップカルチャー
1: エバレマイケルソンゲポップカルチャーএতে আজ আমরা তুলে ধরব জাপানে বিভিন্ন রকম অভিজ্ঞতা লাভের সুযোগ দেওয়া পর্যটন শিল্পের ধারা সম্পর্কে
0: জাপানে পর্যটক বা দর্শনার্থীদের জন্য এমন বন্দোবস্ত রয়েছে যাতে করে তারা সব রকম কর্মকাণ্ডে অংশ নিয়ে বাস্তব অভিজ্ঞতা পেতে পারেন
1: ঠিক যেমনটা আজকের স্কিটেই আমরা লক্ষ্য করেছি যে মাইক আর কাইতো শুরিকেন নিনজা স্টার ছুড়ে মারার অভিজ্ঞতা লাভ করেছে
0: নিনজা বা সামুরাইদের জীবনযাপনের অভিজ্ঞতাও আপনারা জাপানে পেতে পারেন অথবা হয়তো কিমোনো পরার অভিজ্ঞতা আপনি পেতে চাইবেন চা উৎসবে অংশগ্রহণ ফুল সাজানো বা ইকেবানা অথবা জাপানি মিষ্টান্ন তৈরি করার অভিজ্ঞতা আপনি লাভ করতে পারেন আবার কোথাও কোথাও এমন ব্যবস্থাও আছে যে আপনি ভূমিকম্প প্রবল বর্ষণ অগ্নিকাণ্ড এবং সুনামির অভিজ্ঞতাও লাভ করতে পারেন এবং দুর্যোগ প্রস্তুতি সম্পর্কে ধারণা অর্জন করতে পারেন
1: বেশ ইন্টারেস্টিং মনে হচ্ছে আবার কাজের জিনিসও বটে
0: বন্ধুরা কেমন লাগলো আজকে সহজে জাপানি ভাষা জানাবেন কিন্তু
1: আগামী অনুষ্ঠানে সঙ্গে থাকবেন আশা করি
8: টোকিও からお送りします
9: This is NHK World Radio Japan
8: Tokyo